0: পদার্থর কোকোনট চোকোনট ভিটা মিল্ক বাটার ফ্রাইড ক্রিম মিল্কি বাটার তথা ডাইজেস্টিভ হোল হুইট বিস্কিট
1: হেরা হেরা হেরা যো হো হামরো চয়েস কত কো ডাইজেস্টিভ র কুকি ছাই নাইস
0: অডগুড়ি।